0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম।
2: এতিয়া আমি গীতটি শিকিম। এইটো গান খেমটা তালৰ ছয় মাত্ৰাত আছে। তালটো কেনেকুৱা প্ৰথমে শুনি লোৱা। এতিয়া গীতটো শিকি লোৱা।
0: পিউ নাম ধৰি ডাকিবি তোমাকো,

দিনের 1:50 বৃন্দগান, আড়াই বাজাত পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, বিয়লি 3:05 তরালি শর্মার কণ্ঠর আধুনিক গীত, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, সন্ধ্যা 6:40 গোলাপ শইকীয়ার কণ্ঠর বরগীত, 7:00 তফজ্জুল আলীর কথিকা, অসমীয়া লোক সংস্কৃতির আপুরুগীয় সম্পদ জিকির আর জারি, 7:20 দীপ্তি দাস আর সঙ্গী সকলে পরিবেশন করা নাম, 7:35 পূবালীর সুর অনুষ্ঠান রতন কুমার রাভা আর সংগীবৃন্দর কণ্ঠ রাভা গীত, নিশা 8:30 আধুনিক গীত আর 9:00 চিত্রগীত। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভেটিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45
1: প্রতিখন ঘরে বাণী আকাশবাণী সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: অপটিক্যাল ফাইবার বা আলোকীয় আঁশ পোহরে সদায় সরলরেখাত গতি করে, কিন্তু কিছুমান বিশেষ পরিস্থিতি সাপেক্ষে বা কিছুমান বিশেষ ব্যবস্থার সহায়ত পোহরক বেকা পথেরেও গতি করাব পারি। পোহরক যে বেকা পথেরেও গতি করাব পারি এই সম্ভাবনীয়তার বিষয়ে 1870 চনত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন টিনডেলে লন্ডনের রয়েল সোসাইটির সদস্যসকলের আগত নিজের বক্তব্য দাঙি হাতে কামে তেও মতবাদ প্রতিষ্ঠা করবলে চেষ্টা করেছিল। জন টিনডেলর নামেরে পোহরের এই পরিঘটনাটুক টিনডেল প্রভাব নামেরে নামকরণ করা হয়। পোহরের ধর্মর উপর জন টিনডেলর পর্যবেক্ষণ ব্যবহারিক দিকত প্রয়োগ হবলে 1950 চনলে অপেক্ষা করবলগা হয়। সেই বছরতে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ডক্টর নরিন্দর এস কাপানিয়ে পোহরের পরিবাহক হিসাবে বিশুদ্ধ কাঁচরপর অতি মিহি আলোকীয় আঁহ তৈয়ার করে। আলোকীয় আঁহর এই প্রযুক্তিটুক পাছত ফাইবার অপটিক্স নাম দিয়া হয়।

0: কার্যসূচীত ভাগ লয়। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কার্যসূচীয়ে অংশগ্রহণকারীসকলক ভারতের সীমান্তবর্তী অঞ্চলসমূহৰ আর্থসামাজিক পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্য আর উন্নয়নের আকাংক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচয় করাই দিয়ার লগতে স্থানীয় লোকের অংশগ্রহণ, রাষ্ট্রীয় সংহতি আর সীমান্তবর্তী গাঁওসমূহৰ কৌশলগত গুরুত্ব বুঝি পার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গী বাস্তবায়িত করবল মাই ভারতের জড়িয়ে এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। প্রহ্লাদ যোশী দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী হব। শ্রীযোশীক বর্তমানের গ্রাহক পরিক্রমা, খাদ্য আর রাজহুয়া বিতরণ তথা নতুন আর নবীকরণযোগ্য শক্তিমন্ত্রীর উপরি শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। ইপিনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র গ্রহণ করেছে। সরকারের সঙ্গে সহমতত উপনীত হওয়ার পাছত সিজেপিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা আর ডক্টর জিতেন্দ্র সিংয়ে কালি নতুন দিল্লিত সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয়লানি আলোচনায় মিলিত হয়। বৈঠকত পরীক্ষা ব্যবস্থার সংস্কার আর প্রশ্নকাকত ফাদিলর ঘটনা রোধের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনার অন্তত সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে যুটীয়া সংবাদমেল অংশগ্রহণ করে শ্রীনাড্ডায় কয় যে বৈঠকত সরকারে প্রতিবাদকারীসকলের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ আর এজাহার রুজু করা উচিত নহয় বলে সিজেপিয়ে জানা দাবি মানি লয়। শ্রীনাড্ডায় কয় যে সরকারে ইতিমধ্যে যদি এজাহার রুজু করা তেন্তে সেই এজাহার প্রত্যাহার করবলৈ আর এজাহারের প্রতিলিপি প্রদান করবলৈ সম্মতি প্রকাশ করে। চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমত নামভর্তির পরীক্ষা নিট ইউজির প্রশ্নকাকত ফাদিলের পাছত আত্মহত্যা করা শিক্ষার্থীসকলের পরিয়ালবর্গলৈ ক্ষতিপূরণ আগবহা সন্দর্ভত শ্রীনাড্ডায় কয় যে সরকারে যাবতীয় নীতি নিয়ম অনুযায়ী সর্বাধিক ক্ষতিপূরণ প্রদান করা সুনিশ্চিত করব।
1: कम्पनसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं। प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ कहा है कि ऑनरेबल कम्पनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम। कम्पनसेशन के बारे में
0: পরীক্ষা প্রণালীর সংস্কার সাধনের সিজেপিয়ে আগবহা পাঁচদফিয়া সনদ সন্দর্ভত শ্রীনাড্ডায় কয় যে সরকারে বিষয়টি গভীরভাবে বিবেচনা করব আর সিজেপির সঙ্গে আলোচনার পাশত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
1: हम एजुकेशन के एग्जामिनेशन के रिफॉर्म्स के लिए जो आपका चार्टर है उस पर हम गहन चिंतन भी करेंगे और आपके डेलीगेशन के साथ बातचीत करके जो कुछ भी हम डेलिबरेट कर सकेंगे वो हम करने का प्रयास करेंगे।
0: সিজেপিৰ মুখ্য মুখপাত্র সৌরভ দাসে সহমতত উপনীত হওয়া শর্তসমূহ নির্দিষ্ট সময়ত রূপায়ণ করা হব বলে আস্থা প্রকাশ করে সংবাদমেল আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করে। সরকারে কাইলৈ লোক পরীক্ষা অসাধু পন্থা প্রতিরোধ সংশোধনী বিধেয়ক 2026 লোকসভাত উত্থাপন করব। বিধেয়কখন সদনের কাইলৈ কার্যক্রমণিকাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিধেয়কখনের জড়িয়ে 2024 সনের লোক পরীক্ষা অসাধু পন্থা প্রতিরোধ আইনখন সংশোধন করব বিচরা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে এই বিধেয়কখন উত্থাপন করব। কেন্দ্রীয় মন্ত্রীসভায় শুক্রবারে প্রশ্নকাকত ফাদিল আর পরীক্ষার অনিয়ম রোধ করার উদ্দেশ্যে এনে ঘটনাত বিচার করবলৈ দ্রুত আদালত গঠন আর দোষীসকল কঠোর শাস্তি বিহার বাবে এখন খসড়া বিধেয়ক অনুমোদন দিছিল। মালডোভা, উত্তর মেসিডোনিয়া আর রোমানিয়ার ভ্রমণ সামরি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজি পুয়া নতুন দিল্লী উভতি আহিছে। এই ভ্রমণকালত রাষ্ট্রপতিগুলিয়ে এই তিনিখন ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা আর পারস্পরিক স্বার্থজড়িত ক্ষেত্রসমূহ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চস্তরীয় বৈঠকত অংশগ্রহণ করে। রাষ্ট্রপতিগুলির এই ভ্রমণ বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক হিসাবে বিবেচিত হয়েছে। ইয়ার ভিতর উল্লেখযোগ্য হয়েছে মালডোভা আর উত্তর মেসিডোনিয়ালে কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় ভ্রমণ আর তিনি দশকরও অধিক সময়ের পিছত রোমানিয়ালে কোনো ভারতীয় রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় ভ্রমণ। এই ভ্রমণের সময় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুয়ে দেশকেইখনের রাষ্ট্রপ্রধান সকলের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকত মিলিত হয়। বিভিন্ন ব্যবসায়িক মঞ্চত ভাষণ দিয়ে আর প্রবাসী ভারতীয় সকলের সঙ্গেও মত বিনিময় করে। রাষ্ট্রপতিগুলিয়ে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজের সম্মানীয় স্বীকৃতিও লাভ করে, যিয়ে ভারত আর রোমানিয়ার মাজত ক্রমবর্ধমান শৈক্ষিক আর জনসাধারণের মাজের সম্পর্ক প্রতিফলিত করে। ভ্রমণকালত ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত অগ্রগতি আর গোলকীয় সহযোগিতার প্রতি থাকা দায়বদ্ধতার কথা উল্লেখ করে। শ্রীমতী মুর্মুয়ে বাণিজ্য, উদ্ভাবন, শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি আর নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব উৎসাহিত করে। রাষ্ট্রপতিগুলির এই ভ্রমণে পূব ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কক এক নতুন গতি প্রদান করেছে আর মালডোভা, উত্তর মেসিডোনিয়া আর রোমানিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কক অধিক গভীর করে তুলিছে। 1999 সনত কার্গিল যুদ্ধত প্রাণ আহুতি দিয়া ভারতীয় সৈনিকর অসীম

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর শাওন মাহর 9 দিন 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 26 তারিখ। পঞ্জিকার পর পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর দ্বাদশী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:49:58 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:11:34।

0: স্ট্যানলি কুব্রিক তেখেত আছিল আমেরিকান ছবি পরিচালক তথা চিত্রনাট্যকার। ছবি জগতের এগারী প্রভাবশালী নির্মাতা হিসাবেও পরিচিত স্ট্যানলি কুব্রিক। তেখেতর ছবি সমূহ মূলত উপন্যাস আর চুটিগল্পর আধারত নির্মিত। তেখেতর প্রথমবর ছবি প্রধানত আছিল তথ্যচিত্র, যুর নির্মাণ করবর বন্ধু আর সম্পর্কীয় মানুষে আর্থিকভাবে সহায় করেছিল। তেখেতর প্রথমখন সামরিক ড্রামা ছবি ফিয়ার এন্ড ডিজায়ার মুক্তি লাভ করেছিল 1953 চনত। 1957 চনের পর 1999 চনের ভিতর তেখেতে 10খন চলচ্চিত্র নির্মাণ করে। এইগারী ছবি পরিচালক তথা চিত্রনাট্যকারের জন্ম হয়েছিল 1928 চনের আজির দিনটতেই। ইতিহাসত আজির দিনটির গুরুত্ব বিচারিলে আমি আর পাও 1856 চনের আজির দিনটতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগত ভারতত বিধবা বিবাহ আইন প্রচলন হয়। মালদ্বীপে স্বাধীনতা লাভ করে 1965 চনের আজির দিনটতেই। কম্পিউটার মাউসর সহকারী উদ্ভাবক উইলিয়াম কার্ক ইংলিশ বা বিল ইংলিশর মৃত্যু হয় 2020 চনের আজির দিনটতেই। পরিসংখ্যাবিদ জর্জ গেলাপর মৃত্যু হয় 1984 চনের আজির দিনটতেই। 1964 চনের আজির দিনটতেই জন্ম হয়েছিল হলিউডের অভিনেত্রী সান্দ্রা বুলকর। ১৯৪৮ চনের মে মাহত অল ইন্ডিয়া রেডিও শিলং গুয়াহাটী কেন্দ্রের প্রোগ্রাম এসিস্ট্যান্ট পদর বাবে শিলংত পতা সাক্ষাৎকারত অস্থায়ী ভিত্তিত ফণী তালুকদার, বীরেন্দ্র কুমার ফুকন আর ভূপেন হাজরিকা নির্বাচিত হয়েছিল। এই তিনগুলি কৃতবিদ্যর ভিতর ফণী তালুকদার আর ভূপেন হাজরিকার আকাশবাণীর যোগদানের স্মৃতি সন্দর্ভত আকাশবাণীর গৌরব শিতানত ইতিপূর্বে উল্লেখ করেছো। আনগুলি কৃতবিদ্য বীরেন্দ্র কুমার ফুকন আকাশবাণীর জড়িয়ে সংগীত ক্ষেত্র কেনেদরে আগবাড়ি সেই সম্পর্কে একটা সাক্ষাৎকারতে কৈছিল।
1: আমি যেতিয়া ইয়াত আকাশবাণী গুয়াহাটী, তেতিয়া আকাশবাণী শিলং গুয়াহাটী আসিল 1948 চনত, এটা আমি প্রথম ইয়াত কাম কার্যভার গ্রহণ করে আমি ইয়াত কাম করবলে আরম্ভ করো। সেই সময় অসমিয়া সংগীতর বা অসমিয়া আধুনিক গীত বা আমি সুগম সংগীত, অসমিয়া সুগম সংগীত বলে যে বুঝু তার মানদণ্ড বলা বা তার ধরন, তার মানদণ্ড যেমন যি ধরনের আসিল তাতক আজি বহুতখিনি উন্নত সেই কথা আমি স্বীকার করব লাগিব। কারণ প্রথম কথা হয়েছে কি যে কলায় বলা বা সাহিত্যই বলা, চিত্রকলায় বলা, সংগীতেই বলা, তার উৎকর্ষ সাধনের কারণে সেই একটা পরিবেশের সৃষ্টি হব লাগিব। লগতে শিল্পী সকলের বাবে মঞ্চ লাগিব যত সেই সংগীত পরিবেশন করিব পারে, কলা নিজের প্রদর্শন করিব পারে। সেইখিনি সুবিধা প্রথম প্রথম আকাশবাণীয়ে আনি দিয়ে ইয়ালৈ।
0: 1948 চনের 8 আর 9 জুলাইত প্রোগ্রাম এসিস্ট্যান্ট পদর বাবে শিলংত হওয়া সাক্ষাৎকারত আন বহুকেগী কৃতবিদ্যর সুতরাং বীরেন্দ্র কুমার ফুকনেরও চাকরি নিয়মিয়া হয়েছিল। সুরকার, গীতিকার আর প্রযোজক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল বীরেন্দ্র কুমার ফুকনে। পুরুষোত্তম দাস, ভূপেন হাজরিকা আর বীরেন্দ্র কুমার ফুকনে আকাশবাণী গুয়াহাটির বাবে অসমিয়া গীতর এক আর্হি প্রস্তুত করেছিল, যি আধুনিক সংগীত আর সুগম সংগীত নামেরে জনপ্রিয় হয়েছিল। বহু কালজয়ী গীতত সুর দি আধুনিক গীতর ধারা সৃষ্টিত তেখেতে আগবহা অবদান অনন্য। সর্বভারতীয় ভিত্তিত হওয়া সংগীতর স্নাতকর পরীক্ষাত প্রথম স্থান লাভ করে তেখেতে ভাতখান্দে মেমোরিয়াল সোনর পদক লাভ করেছিল। আকাশবাণীর বিভিন্ন দায়িত্বত কাম করে কেন্দ্র সঞ্চালক রূপে অবসর লয় বীরেন্দ্র কুমার ফুকনে। শাস্ত্রীয় সংগীতের প্রচারের ক্ষেত্রতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বীরেন্দ্র কুমার ফুকন আকাশবাণীর গৌরব।

পুনহে ইচ্ছাস দহালিলে ফুলজা নহ নহব কোৱা সমনীয়া মানুহে মানুহ বা

মেনে পিয়ার কিউকে ছবিত সে আছিল উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক। এবারিয়া শান, প্রিয়া, নীরজ আর সজনীন।

0: খুবই রোমান্টিক গীত এটি,
1: খুব রোমান্টিক গীত আর গীতটি বড় মিঠা, মই খুব ভাল পাও গীতটি, সেকারণে মই আজি খুব হেঁপাহেরে মই ভাল পাইছো মূরতি মরমর শ্রদ্ধার শ্রোতা সকলের লগত এখিনি ভগাবলে পাই।
0: হয়, আমি আপনার সুরিয়া জীবনের কথা পাতি আছো, আমি জানো যে আপনি ভূপেন হাজরিকার সৈতেও গীত গাইছে, ভূপেন দার সান্নিধ্য লাভ করেছিল, সেই বিষয়ে যদি আজি অল্প কয় আমার ভাল লাগিব।
1: হয়, ভূপেন দাক লগ পাওয়ার কথা বা ভূপেন দার বিষয়ে মই বেলেগকে একো কবই নালাগে, সেইখিনি সময় আছিল তোমার সেভেন্টিজ, সত্তর দশকর আগরখিনি, সত্তর একসত্তর বাসত্তর এনেকুৱা বাসত্তর মানত ভালকে লগ পাইছিল। সেইখিনি সময়ত আসলে ভূপেন দাক মই প্রথম লগ পাওয়ার কথাটো মই কওঁ, ভাল লাগিব শুনিলে। যোরহাটত যেতিয়া মই আছিল সেই সময়ত মই বেশ গীত গাও, যেনেকে আকাশবাণীয়ে মোক নাম করে দিলে বিউটি বৰুৱা হিসাবে মই কৈছিলোঁ, আর সেই তেতিয়া মই গীত গাই ফুৰো সকলোৱে জানে, আর সেইমতে মই ভূপেন্দ্ৰৰ গীতবোৰ সৰু কালৰ পৰা গাইছিলোঁ, দেউতাহঁতে গাইছিল মই কৈছিলোঁ। সেইকাৰণে এখন মঞ্চত ভূপেন্দ্ৰৰ বাবে পতা এখন মঞ্চত মোক গীত গাবলৈ মাতিছিল যোৰহাটত, আর তাতে মোক কৈ দিছিল যে মই জোনাকৰে ৰাতি এই গীতটি গাব লাগিব বুলি। খুব ভাল লাগিছিল, মনত বহুত আনন্দ লাগিছিল আর অলপ অলপ ভয় ভয়ও লাগিছিল, ভূপেন দা আহিব, ভূপেন দাৰ গীত গাম কেনেকুৱা বা হয়।
0: আগৰে পৰা চাগে এটা হেঁপাহো আছিল তেখেতক এবাৰ লগ
1: পোৱাৰ, হেঁপাহ আছিল, বহুত হেঁপাহ, কাৰণ আমাৰ ঘৰত অনবৰত চৰ্চা হৈ আছিলে, দেউতাৰ চৰ্চা হয়, আমাৰ মানে আটাইকেইটা ল'ৰা ছোৱালীৰ মাজত দেউতাই কয় সকলোৱে যদি মহম্মদ ৰফিৰ গান ভাল পোৱা নে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ গান ভাল পোৱা, তোমালোকে কাৰ ফালে হবা এনেকে সুধে জানা, তেতিয়া আমি কওঁ, আমি মানে নকওঁতেই দেউতাই কয় যে মই কিন্তু ভূপেন হাজৰিকাৰ ফালে হ'ম, এনেকে কয়, মানে খুব আগ্ৰহ আৰু যিমান দিব পাৰি ভূপেন দাক মানে আগ্ৰহ সন্মান সব দিব পাৰিছিলোঁ, ভাল লগা আছিল, গতিকে সেইকাৰণে চাগে লগ পালোঁ পিছত। আৰু সেই ফাংচনখনত গাওঁতে মই ভূপেন দাক লগ পালোঁ, পিছত কথা পাতিলোঁ, মোৰ গানটো ভূপেন দাই খুব ভাল পালে আৰু ক'লে, সুধিলে মোক তুমি কি কৰিছা, শিকি আছা নেকি, কি কথা কি বাৰ্তা, তেতিয়া মই ক'লোঁ তেখেতৰ চৰ্চা আমাৰ ঘৰত কিমান হয় আৰু কিমান সৰুৰে পৰা মই তেখেতৰ গীত গাইছিলোঁ। মই দেউতাৰ কথা ক'লোঁ যে দেউতা এনেকৈ অনুষ্ঠানবিলাকত আহিব নোৱাৰে, তেখেত হাৰ্ট পেচেণ্ট, গতিকে ঘৰৰ পৰা মানে যিখিনি পাৰে আৰু ঘৰতে থাকি শুনে। আর মই ভূপেন দাক কলো যে আপনার যদি লগ পালেহেন, দেউতাই খুব ভাল পালেহেন, আপনার বহুত ভাল পায়। তেতিয়া ভূপেন দাই মোক ঘপককে কলে যে মই যাম তোমার ঘরে, কত তোমার ঘর আর কোনবা ওসরত আছিলে, তেতিয়া মোক তেও কলে যে তুমি চিনি পোৱা যদি মোক লৈ যাবা, রজনী দা আছিলে, রজনী বৰদলৈ, তেখেত অলপতে ঢুকাইছে অলপ দিন হল আজি, যোৰহাটৰ বিশেষ সংগীতজ্ঞ তেখেত, আকৌ তেখেতসকলে সেই অনুষ্ঠানখন পাতিছিল, তেখেতক কলে তুমি মোক লৈ যাবা বিউটি ঘরলে, এনেকে করে সেই অনুষ্ঠানের জড়িয়ে ভূপেন দা আমার ঘরলে আহিলে, দেউতার খুব ফুর্তি, দেউতা মানে ভূপেন দা আহিছে গেটলে গৈ আমার বাগিচাতে ফুলি থকা এপাহ রঙা গোলাপেরে ভূপেন দাক আদরণি জানাই ভিতরলে আনিলে। আর ভূপেন দা আবেগিক হয়েছে দেউতাক লগ পাই, কিয় মই নাজানো, দেউতাক আগত বহালৈ সেইদিনা ভূপেন দাই মোৰ লক্ষ্য স্থান যে তেজপুর এই গান লৈ চারিটা গান ভূপেন দাই দেউতাক শুনাইছে, আর দেউতা অভিভূত হয়ে মোর জোকারি মিলি তাল চাল দি ভূপেন দার লগত মজগুল একদম, সেই দৃশ্য মোর এতিয়াও মনত আছে,
0: মানে আপনার জীবনের এটি স্মরণীয় মুহূর্ত,
1: স্মরণীয় মুহূর্ত। তারপর দেউতার গান শুনিলে মেলিলে আমি কথা বার্তা পাতি হওয়ার পিছত ভূপেন দায় দেউতাক কলে আপনার ছোৱালী খুব গুণী, তেওঁক

গোল্ডেন ক্রেডিট রচনা তরুণ শইকীয়া। এয়া শুনক গোবর্ধন চরিত্রের দ্বিতীয় খণ্ড।

0: নালাগে বাকি দি
1: দেরি হব
0: হয় থাক
1: একটু বিন্দু টাকে দে না হলে
0: এরা কাম না তো দসরা বুটাম দিতে হিতে নিখাতে না তাই না
1: কোটে না হলে বেগ দি সোলা তো ন্যাশনাল ন্যাশনাল নেম গুনহাইছো
0: না হলে পকেট চলে হতে
1: হব দে দে দে কুলু গুলে আরে এই গারু কিনাতে দিয়ে এটা আধা কিনে আছিল নহয়
0: জুকাটে পড়ল থাকে
1: সেই সেই দুটা দিছ না পড়া গই দুয়ার ডলি পালেগে একেবারে

0: তোমার পদুম চকুটি, তোমার পদুম চকুটি,
1: চোৰাসকল অনুষ্ঠানত এইবাৰ শুনক মন প্ৰজাপতি বুলছবিৰ এই ধুনীয়া গধূলি লগন শীৰ্ষক গীতটি।
2: জানকী, কিয় এই সংযমহীন আচৰণ?
3: কিয়?